সরওয়ার আলী আমির আলী আমরে হক আলী রহবর আলী আমির আলী আমরে হক আলী রহবর আলী ইমামে জামান মুর্তজা আলী হায়দার আলী সা কোই মহাবীর কব হে ভাই